এফএম রেইনবোচ্যা বিত্রাওনের তুমি তাল থাল্লা ফিল্মি সঙ্গীতাচের আয়ক চিত্ররঞ্জন আমচ্যা স্টুডিওতল্যা ঘড়্যাঁত বরোবর 12 বরা যাওন 30 মিনটা জাতাত মুখেল খবরো।